0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্য চেটিনাজ সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেল, এইচআইভি টেস্ট হইছি?
4: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি।
5: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্ক দূরেই রুহন্তু।
6: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
7: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা ICTC কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
8: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
7: ওড়িশা রাজ্য

0: পরবর্তী শিল্পী গীতা পটনায়ক, গীতিকার শীর্ষানন্দ কানুনগ।
1: বাপা কহিলে বউ কো

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এথর সিপিএল গীতা খুঁটিয়া, গীত রচনা শীর্ষানন্দ দাস কাননগো।

0: রাজা অবশ্য তুমর পুত্র জন্ম হব
1: আচ্ছা
0: মাত্র আপনার কোণ করা পড়ব
1: গোটে
0: যজ্ঞ করা পড়ব
1: আচ্ছা
0: যজ্ঞের নাম হল পুত্রেষ্টি
1: আচ্ছা
0: পুত্র।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখে এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: এক বিলিয়ন এই চলচ্চিত্রটি পেয়ে শিল্পী হলে মোহাম্মদ ইরফান, নিজস্ব সঙ্গীতরে গীতিকার মিথুন।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এথর তেরা সুরুর এই চলচ্চিত্রটি পাই শিল্পী দর্শন রাওয়াল এবং অদিতি সিং শর্মা, গীতিকার সমীর, সঙ্গীত নির্দেশনা হিমেশ রেশমিয়া।

পরবর্তী শিল্পী হলে হিউম্যান সাগর, গীতরচনা এন গুরুদত্ত, সঙ্গীত পরিচালনা এইশ চন্দ্রকান্ত।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমের পরবর্তী শিল্পী হলে হ্যুমান সাগর এবং সঞ্জু মহান্তি। গীত রচনা সুমিত, সঙ্গীত পরিচালনা শান্তিরাজ খোসলা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমর পরবর্তী শিল্পী হলে হ্যুমান সাগর এবং সঞ্জু মহান্তি। এথর শিল্পী হলে শশাঙ্ক শিখর এবং অর্পিতা চৌধুরী। গীত রচনা প্রিয়বত দাস। সঙ্গীত পরিচালনা সম্বিত কুমার দাস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমের পরবর্তী শিল্পী হলে লতা মঙ্গেশকর।

বনে আরে মিশা গোটাই জন্তু নাইনি, তমে আরে রিসা দেখা হুয়া নাইনি, বনে আরে মিশা গোটাই জন্তু নাইনি, মাউসারা।

0: আইসটাই খাইলে ভালো লাগছে নানি, কড়া দিন পোলা লাগে আমার তো ডেলি এনে ছোঁড়া ছুঁড়ি চালিছে নানি।
1: আচ্ছা
0: আমার তো সিঙ্গড়া বিড়ি বড়া আলু চপ এটা আমরা সব ছোঁড়া ছুঁড়ি চালিছে নানি আমার দোকানে।
1: আচ্ছা ভাই, তবে আজ কেউ গীত শুনিয়া পছন্দ করবে ভাই?
0: আজ হাম হে রাহি প্যার কে শুনে দেবে নানি।
1: তবে কাহাকু ডেডিকেট করা চাহিবে?
0: প্রথমে তো আপনার নানি, তারপরে আমার মনোজ পটেল, ক্ষমা সাগর সাউ, সীমাঞ্চল সবর, পঙ্কজ মিশ্র, মোনা পণ্ডা আর করম সানি সাউ আর জয় সীতারাম।
1: নিশ্চয় ভাই, আপনার মন পছন্দর গীত আমি ডেডিকেট করদেবু। তবে আকাশবাণী কল করতে আপনার বহুত বহুত ধন্যবাদ ভাই।
0: ধন্যবাদ নানি, রহিলে নমস্কার, জয় জগন্নাথ।
1: নমস্কার, জয় জগন্নাথ।

0: কে মুদি জুয়ার করদেলিন ভাই বনি মন
1: আলে জুয়ার লাগ ভাই বনি মন এবে কইবা কথা খাইটা বলে মোর খনে মন বেশি দুকই গেলানি
0: কেন দারি হলা মামা
1: খাই পাই বলে দেখাইবে বড়া খনক মিললা
0: কোনতে আনলিস তুই
1: কমনে মিললা কি নল গেনি করি মিছ আনলি বল
0: কোন বাটে গো
1: আনলা বিলে খাই গলাছে গেনি গেনলু হ
0: হ্যাঁ
1: গেনলা বলে মোর লগে মুনা নাই খাইটা নাই কেনটা করবি বললি আর গোটা জরিতানে বান্ধি করে দাঁড়িয়ে এলি সে জরিতানে বান্ধি করে দাঁড়িয়ে আইবাকে সেটা খাই গেলা বলবো গড়ে আনু আনু সেটাকে রাঁধা বললি সেটাকে খাইছে করে দেলাই আমট রাঁধেলাই চুনা গলি করে আমট রাঁধেলাই বল রাঁধেলা মানে খাই খাই বাসনা ঘটে হিসাচ্ছে মকে সে বড়া বাসনা নাইনি কেনটা কেনটা বাসনা ঘটে লাগে না কেনটা আলা রে বলি করে তোমার রাতাকে পাচারলি নাই তো মুই খাইটা করে নাই সব সমান হাল লাগাই লিয়াছি তেতলি লুন মরিচ হলদি আদা সব লাগাই লিয়াছি বললাম এটা কেনটা বাসনা আইলেন এটা তো নাই এটা কেনটা আর গোটা কেনটি গোটে খাইছে কাকত কাকত জরি জরি বাসনা আলানি বলে করে মুই পাট করে দাঁড় দিলি আরি আর তোরা তা কই নাই রে এটা মুই জরি টানে আনলি সেটা এমনি বাসনা আলানি বললি মুই মাত্র দেখ মুই কইবে এটা খাইটা বললে জন্তি গাল মিশে আবার জরি দাঁড়ি করে এইবার তো তুই চারটা পরে জরি দাঁড়ল তো
0: আজিকালি বুললানি যে মুনা মনে ধরি করি এবার জন্তি গলে তো জরি লগাই দেবাই ন দেলে সে জায়গায় আমি না কেনবে
1: এটা তো তোমার বুদ্ধি এবে দেখ সরকার খাই বললানি জরি ছাড়া বললানি
0: তুই কইলুস নি সেন্তি দোকানবালা মনে জরি একা দেবাই
1: দোকানবালা মন ন দেওয়াত মুই দেখলি আছি কেতরা দোকানবালা কা মাঙলে হাত দেবাই নল তুই মুনা দাঁড় করে যাইলে তোকে শাহরুখ খান তোকে জরি লওয়া দেবাই তুই আলু গেনিত গালে জরি সে চাউল গেনিত গালে জরি পেঁয়াজ গেনিত গালে জরি দাঁড়ি সে বেজরি গেনিত গালে জরি আর মরিচ গেনিত গালে বেজরি শাহরুখ খান দা গেরি গালে জরি একা গোবর খত বলি তুই দেখি যা বেড়া ভিতরে সেটা পাই তো বিড়বিড়াই তুই মুই সে বেড়া ভিতরে মিশা নাকি আবার জরি আহা কন্তির খৈনি জরি কন্তির কাই বিস্কুট জরি কন্তির ই জন তেল মশলা মন নাকি সে জরি জরি বলে জরি আহা জনবাটাল দেখালে জরি আহা সেটা বিচার লাগালানি বাবু এটা মুই দেখলিনি এবে যখন জরি মন জন্তি কুইলেন নাকি সে এরিয়া ভিতরে চড়ই মন মিশা মরি গেলেনি ছাড়ু এ জরি এলানি আমার জীবনর সবুতানু গোটে বড় শত্রু চিনা পড়ে নাই আমাকে মাতর নাকি তার জন বিষ সে জরির বিষ আমার খাদি ভিতরে মিশেলানি মিশি করে সে জন সে আমি যখন জরি ফিঙ্গল নাকি সে উরকুড়ার পবন পাই করে মিশা আমাকে সে আমার জন শ্বাস ভিতরে নাকি আমার ছাতি মিশা নষ্ট হলানি সেটা পাই আমাকে বিন বিন রোগ এলানি ক্যান্সার এলানি শ্বাস রোগ মনে এলানি বিন বিন তুই চিন্তা ন করবার রোগ মনে এলানি বলি এ জরির পাই বলি ভুল করে দিলি মুন বন্ধে বন্ধ করে আনলে সে বড়া চতুইতাবে মাত্র মুই জরি আশাকে দাঁড়িয়ে আর মুই পুনি না করিনি ভাই বোন তোমায় মিশা নাকি জরি কে যেতে দূর কে করবা সেতে ডোল জরি মুনা ছাড়া আর নিজের জীবনকে দেখা তুমি বিন লোকের জীবনকে দেখা দরকার নাই নিজের জীবনকে দেখা নিজের পরিবার জীবনকে দেখা আলে জবর খাতা বার্তা ন করনি তুই সে জরি জরি করে তোকে জ্বর আইসিবে গীত শুনলে কোন ফরচল লাগছে।

0: শুনলো সিরে
1: শুনলি গায় মামা
0: মন কেনতা দৌড়লা ওলা
1: বড্ডে দৌড়লা ওলা
0: মাতর মুই কইবাটা এতর মাতর জোরি বাবুকে পাথর দেবি
1: বাবু
2: জুয়ার লাগ
3: জুয়ার
2: তোমার নাম অল্প পরিচয় অল্প দিয়া বাবু
3: মু সিদ্ধিকণ্ঠ দাস ব্লক এগ্রিকালচার অফিসর জয়পুর আউ তা সহিত বিহন নিগমর যে জয়পুর শাখা আছে তার অ্যাডিশনাল ইনচার্জ রয়েছে
2: হলে বট্টা বাবু আগা তুমি তো চাষবাস উপরে তো তুমি বেশি কথা জানবাস হলে আজিকাল আমার বুনা বুনি পালা পকাইবাটা তলি পকাইবা কাম মনে হবে আরম্ভ হলানি বাবু চাষবাস আরম্ভ হয়ে গেল বর্ষা মাস আরম্ভ হলানি চাষবাস মানে আরম্ভ হল আগে হলে আমি এবে তলি পকাইবা কাজে কাইকে এটা করবার আছে এবে
3: তলি পকাইবাকে হলে আমাকে প্রথমে দেখা পড়ব ভালো বিহন তো ভালো বিহন মানে আমাকে দেখা পড়ব সে বিহন যে অছে ভালো বিহন কোছে আমি কেমিতে জানিবা সেটা ভালো বিহন হ্যাঁ
2: হ্যাঁ
3: যে বিহন আমি নবা যে কোনসি আমার যে সরকার স্বীকৃতপ্রাপ্ত দোকান অছে যে লাইসেন্স হোল্ডার অছন্তি কিংবা আমার সোসাইটি মান রহলে সেমানক পাখরে থিবো
2: হ্যাঁ
3: হ্যাঁ তো তাঙ্ক পাখরে যে বিহন থিবো তো সেটা আমি দেখা পড়ে যে বিহন আমি চয়ন করিবা সে বিহন যে বস্তা থিবো সে বস্তারে গোটে ট্যাগ লাগি থিবো
2: হ্যাঁ বলে কাই কাগজ কাই কাগজ লাগি রইছি কি
3: গোটে কাগজ লাগি রইছি
2: হ্যাঁ হ্যাঁ
3: দুইটা কাগজ লাগিবো গোটে হচ্ছে যে কোম্পানির যে সোর্স র যে বিভাগ রয়েছে তার গোটে কাগজ লাগি থিবো আর তাকু যে পরীক্ষা করিথিবো পরীক্ষার রেজাল্ট রিপোর্ট সেটি আর গোটে কাগজ লাগি থিবো তাকু কোনটি ট্যাগ কোন যেটা কি প্রামাণিক বিহনর নীল কলর গোটে ট্যাগ লাগি থিবো যেটি কি আপনার জর্মিনেসন কত পরসেন্ট হচ্ছে সে বিহনর সেতিরে কেতে কোন মিশা আছে কেতে পিউরিটি আছে কেতে দিন যায় সে বিহন রহিলে খারাপ হবনি
2: হই
3: তার গোটে এক্সপায়ার ডেট লেখা হইতো
2: সেটা দেখ করি আমি আনবার
3: দেখি আনবাকে পড়িব আর সে কাগজের সেটি যে সার্টিফিকেট করিছিল যে সার্টিফিকেশন করিছিল তার গোটে সিগনেচার থিবো
2: বলে সরকারি সেটা গোটে অনুমতি দেরি ভাই বল
3: অনুমতি দেইতো
2: কে দুলটা বল কর নাকি
3: ঠিক হ্যাঁ
2: হলে আমি জন এবে জন দোকান মনকে বিয়ন মন গেলু নি সিটি তো যে জন প্রাইভেট কোম্পানি মনর বিয়ন মন আইছি সিটি মন তো কাই কাগজ নাকি কাইটা নরে সেটা কেনটা করবার বাবু
3: বিহনরে যে ধরি নিয়ন্তু যেকোনসি বস্তা থিব যদি সেতিরে কাগজ লাগিথিব যদি সেতিরে কাগজ লাগি নাহি তাহলে আপন জানিব যে সেতিরে কিছু সার্টিফিকেশন প্রসেস হেই নাহি সেউডা তো

0: কেমন মিশা শুনি করি করবাই তোমার হিসাবে লাভবান মিশা হত তোমার মিশা বলো আলে আর দিন কথাবার্তা হতুন জোয়ার লাগো
1: আজ্ঞা জোয়ার লাগো
2: এলে বাবু তো কই দিলা জানবা কথা তার হিসাবে আমার চাললে সরি ডুল তাসিস নাকি বিয় নাকা মূল কথা
3: মূল কথা তো আরে
2: এলে সে বাবুকে মিশা কোন সারদা করবার আছে কি নাই
3: করবার আছে
2: গীত কর শুনাই দেব
3: আলে শুনতে দেবে

0: বাবু গীত শুনি করে সারদা হল মাত্র তুই মিশা কর খাইলা খাতা বার্তা কর শুনাইলে আর ডুল লাগছি
1: হে দে সে পটাঙ্গি বাটে যাই রেলি গোটে ওয়ার্ড মেম্বর বাবু সঙ্গে ভেটঘাট কলি আছে হেলে ওয়ার্ড মেম্বর কাম কাইটা হাইটা মুসা তো আমকে জানা রে
0: পাচার দেউ
1: পাচার দেউ সেটা বলি করি পাচার লি আছে
0: আলে
2: আলে বাবু জুয়ার
3: জুয়ার ম্যাডাম
2: আলে বাবু তোর পরিচয় দিয়ানি
3: মরনা অর্পণ হিমিরিকা
2: আলে
3: কোরাপুট ডিস্ট্রিক্ট পটাঙ্গি ব্লক পটাঙ্গি গাঁর কৌছি
2: আলে কাম করলাস বাবু
3: ড্রেন কাম কলবোর্ড কাম গাঁ মনকে সাই মনকে পেপর ব্লক পকাইবাটা
2: কুন্ডি কাম বলে
3: পানি চুয়া চুয়া কাম করেন্ট নথিলা বেলে গাঁর লোক মানে পানি পেঁয়াজ সুবিধা হলে সে চুয়ার পানি আনি খাইবে তাকে কুন্ডি বল করে সজাই গেলি ঘর নাই ঘর করে দেবার কোটি আমার আমার কমিউনিটি হল হব সেটা করে দেবার সাই মানুষ গ্রুপ মা মানুষ সব সাহায্য করবার
2: কার ভোট কার্ড আছে কি নাই হাইটাম সে দেখবা কাম তোমার একা
3: ভোট কার্ড আছে কি নাই আরে কার 18 বছর হলা বলে দিও লগে জনাই গরি সে মনার

0: মামা
1: ওই
0: গীত সরলা ভেটঘাট সরলা বে মামা
1: মা তোর জরি সারাইবার আছে
0: না জরি সারাইবার আছে আর না ঘে আনবার আই
1: সবু ভাই বোন মন মিশা সব লোক শুনত জরি কে মা তোর বাই বাই
0: বাই বাই তো আরি
1: মুনা কা দাড়ি বুলু এবার আমাকে খাই লাজ ন লাগে আমাকে খে মুন ন কাটো
0: ন কাটো
1: তাহলে বেলে গেলাবে জুবে
0: গালুনি ভাই বোন মন জুয়ার জুয়ার
1: আল জুয়ার লাগো

গীতটি নিয়েছু পদ্মাবত চলচ্চিত্রর শিল্পী শ্রেয়া ঘোষাল এবং স্বরূপ খান, গীতিকার এ এম তুরজ এবং স্বরূপ খান, সঙ্গীত সঞ্জয় লীলা ভনসালী।

প্রচার করলো কতটি হিন্দি ভজন আকাশবাণী জয়পুর সময় সন্ধ্যা ছটা বাজে চাশ মিনিট হওয়া যাচ্ছি পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রৰ।

0: is going on? বড় বাবু আপনার অফিস আওয়ারে তা পুনি অফিস ভিতরে ইয়ে কোন ড্রামা করছেন হ্যাঁ দিস অ্যামাউন্টস টু ইনসবর্ডিনেশন মিসকন্ডাক্ট বুঝি পড়ছেন তো
1: স্যার আই এম ভেরি সরি স্যার
0: আউ আউ আপনার মানে মধ্য মনে রাখন্তু অফিস ভিতরকু পসি অফিস কামরে ডিস্টার্ব করিয়া মানে কোন করছেন তো
2: মুই সব বুঝিছি মাই বাপ কিন্তু কোন করিবি স্যার মুই গরিব ব্যাপারী আপনার বড় বাবু মোর 12,000 টাকা ক্রেডিট বিল ক্লিয়ার করিবার আছে মাই বাপ
0: আউ আপনার কত টাকা সিং বাবু
3: মাফ করন্তু সাহেব হামকো অফিস ভিতরে আই
2: আই আই এম সরি সাহেব
0: না না ঠিক আছে ঠিক আছে আপনার তম জায়গায় মু থিলে মধ্যে ঠিক তম ভুলি করিথান্তি
3: মোর 18,500 রুপিয়া ক্রেডিট বিল পেন্ডিং আছে স্যার
0: মানে এসবু নন অফিসিয়াল তো
2: হ্যাঁ স্যার
0: আচ্ছা শুনুন তাহলে ঠিক আছে আপনার মানে জানতো মু কথা দউছি বড় বাবু এ মাসরে তম মানকর বকেয়া টঙ্কা সবু পেমেন্ট করে দেবে নচেত তাঙ্ক প্রভিডেন্ট ফন্ড অ্যামাউন্ট মু মঞ্জুর করিবি নাহি বড় বাবু এনিকি অন্ডারটেকিং দেলে যাই তাঙ্ক প্রভিডেন্ট ফন্ড রো লোন মিলিব
2: আমকো মঞ্জুর স্যার আমকো মঞ্জুর
3: মঞ্জুর স্যার
0: হো ঠিক আছে হেলা তো এথরো আপন মানে জানতু এ মাসরে আপন মানকর সবু টঙ্কা বড় বাবু পয়ঠ করি দেবে
2: নমস্তে স্যার
3: নমস্তে স্যার নমস্তে নমস্তে
0: রিডিকুলাস মাই গড অভি গিলাসটে পানি আনলু
4: স্যার
0: বড় বাবু
1: স্যার
0: বড় বাবু কম কহিবি ইউ আর এ ওয়াইজেস্ট ফুল অনাথ হ্যাঁ আপনার এমনি তুচ্ছা বাহাপিয়া কামরে কম পাওছেন কহিলে আর ইউ গেটিং এনি সেডেস্টিক প্লিজ হ্যাঁ
1: স্যার না হ্যাঁ কিন্তু স্যার
0: বুড়াটে হলে আপনার লজ্জা লাগবে কথা শুণ বড় বাবু মু আপনার বিষয়ে মোর প্রিডিসেসর মহাপাত্র সারঠু সবু শুনেছি আপনার মিলিটারি সর্ভিস কথা সেই ইন্ডো পাক যুদ্ধে আপনার ট্যাঙ্ক নিয়ে শত্রু সেনাকে পোক মাছি পড়ি মারিবা কথা সবু সবু সবু শুনেছি আবু যাক ডাহ মিছ হ্যাঁ সরকারি বসর ড্রাইভর ব্লড প্রেসর্রে বস চড়ু চড়ু বেহোস হওয়া কথা আপনার সেই বসক ঘণ্টার 60 কিলোমিটর স্পিড্রে রায়গড়ু জয়পুর বস চলে আনবা কথা সবু সবু মিছ
1: নাই স্যার সে সিচুয়েশনটা সেমতি হেলা বলি মু
0: ফের মিছ কথা বড় বাবু আরে বাবু গুলি গপ মঝিরে সামান্য কভর দেওয়া পাই মিছ কুহা যাই পারে কিন্তু আপনার তো মানে আপনার বাঘ শিকার কথা মহাপাত্র স্যার মতে কহু কহু এতে হসিলে যে মানে মু কোন কহিবি মতে বি মনে পড়লে খুব হস মাড়ে
1: মো পাখে বন্ধুক লাইসেন্স আছে স্যার
0: আরে তা বলি কি কোন বাঘ হ্যাঁ বাঘ পছরে বন্ধুক গুড়ি খেদি নেবা কথা মাই গড আপনার তো প্লে রাইট হওয়া কথা মানে নাট্যকার
1: মু স্কুল কলেজে অনেক নাটকরে অভিনয় করছি স্যার স্ক্রিপ্ট বি লিখিছি নির্দেশনা বি করিছি
0: মানে আপন জ্যাক অফ অল ট্রেডস নাই
1: সত স্যার কলেজরে দিদি বর্ষ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার মধ্যে পাই স্যার
0: বড় বাবু প্লিজ প্লিজ আপন সে ফাঙ্কা বাহাদুরীরে পুথি খোলন্তু নাহি মু জানে আপন সপ্তাহ তলে যে রাত্রি ভোজি দেইথিলে সে ভোজি দেবা পছরে আপনক সে পাড়ালখণ্ডর কোঠা সম্পূর্ণ হওয়া পাই নুহ বরং আপন আপনক সেই পুরুনা বেসলেস ক্রেডিট নবার আড়রে দেইথিলে
1: মতে কি গরজ পড়িছে স্যার তুচ্ছা তুচ্ছাটারে এতে টঙ্কা খরচ করি ভোজি দেইথান্দি
0: বড় বাবু আপন মোঠারু বয়সরে ঢের বড় মোর পিতৃতুল্য অফিস কারবারে মু সম্পূর্ণ জ্ঞান হাসল করিবা পূর্বরু আপনকর সহযোগ মোর নিহাতি দরকার আপন হেলে মোর গুরু
1: আপনকু ট্রেনিং দেলে মু নিজকু ভাগ্য বলি আপনকু ট্রেনিং দেলে মু নিজকু ভাগ্যবান বলি ভাবি স্যার
0: কিন্তু আপন এমিতি গুলি গপ মিছ কাহানী শুনে মতে আপনকর সেই প্রতিভার অধিকারী করে দেবেনি তো
1: ঠিক কথা কহুছেন্তি স্যার
0: গোটে আচ্ছা আপন মানে তো সমস্ত এইঠে অছন্তি গোটে কথা সিক্রেট কথাটে কহিবি
4: কোন স্যার
0: বড় বাবু পারলা